0: You are. Dit is Robert Vriesen van de ANWB. Er staat file op de A1 Amsterdam-Apeldoorn. 5 minuten vertraging bij Barneveld. 10 minuten vertraging door de grenscontroles op de A12 vanuit Arnhem naar Duitsland. Bij de grens 2 kilometer file vanaf knooppunt Oud-Dijk. En de A67 is dicht, de weg Venlo-Eindhoven. Er wordt een vrachtwagen geborgen op knooppunt Leenderheide. Dat gaat nog wel eventjes duren, moet ook een vangrail gerepareerd worden. Tot die tijd omrijden via Maastricht over de A73 en de A2. En tot zover de ANWB-verkeersinformatie.
1: ताकते रहते तुझको सांझ सवेरे।
2: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए, औरों के भी सुरीले गाने सुनिए।
3: ये उजाला रेडियो है।

0: रहेगा तो संजना भी रहेगा वहां पे। एक से एक लड़की रहेगा स्टेज पे, तो स्लॉट वे इवन दे चलो इस तरह असो तो खंड मूड साइन फ्रॉम द डामस रानी सर भाई All right, live on stage there's Rani bhi rahega.
1: Meri arzi maan hai maula, tu hai sab kuch jaane wala, main hu tera maane wala, mujhko bhi to lift kar.
0: Helpful damas aur the on stage solo sign.
1: Lift kar de, mujhko
0: bhi. Ab hum sunila, ab hum ganwan chalaila. Dan drinkt het tot mij door dat er zoveel leuke zangeressen bij zijn gekomen in Nederland. Ik poos er haar schaarste voor haar rato. Van de goede zangeressen. Maar het is een heel mooi heiga zangeressen. Leuk. Zij is erbij.

0: उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: यू आर Dit is Robert Vriesen van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

प्यार तो था अब प्यार ही अब प्यार हमेशा ही रहेगा. ब्यूटीफुल सॉन्ग, ब्यूटीफुल गाना, दिस टाइम फ्रॉम जुबिन नौटियाल. गाना मेट अब्सोल्यूट सोना चिरैया पोटेंशी सेग इक अल्टाइड. Ja, heerlijke love Ghana, heerlijke feel good Ghana. Alles hoor je hier bij de one and only Ujala Radio. The most magical radio station in the world. Ja, Tjarakje, whatever you do, keep it on Ujala. Let's enjoy Mira Orab Kazat met nog meer heerlijke Ghana. De stem van Vishal Mishra uit de film Kabir Singh, het jaar 2019. Ik mooi groepsrit Ghana, organica naam he Kaisehua.